আর ইয়ে সময়ন আসিমাং আগানাত কমনতা হেভলসন মারা কারণ দোল নি নকবাই সোল না রকমচালা নি গিটরং কো ফ্রং নি দো খোলা চুন খন সোনামন গেন গিটরং ওগেঙা আঙান রামা চুবা তাওনা আং জকমানজো আরো গতেল সাকসাসান।

নমস্কার, স্বপ্নান পেলে মানব ইয়া আকাশবাণী টুরা আপার নাথেমনা মান্ত মানবকরণে অনুষ্ঠান জাসিং মিডিয়াম বেবনে 243.3 মিটারে কিলো হার্স 1233 শ্রোতারং তিনি সোমবার আর সেপ্টেম্বর মাসে 21 তারে জাসিংনি কচ অনুষ্ঠান গসংট আনি নাসনি ভরা পেলেমান হম আর এই করসারিও হুকাঙে তানিমুং কালুপ নানাজনে উন্নি টাকা টোয়া কিন্তু গরিব নুনা গাছানানা উন্নি মাকা এই করসারে বক্রামুং তোপা শ্রোতারং তিনি জাসিংনি কচ অনুষ্ঠানী হুকাঙ গসংট রঙ্গম নেপোলিয়ন কুসানি সুগনি আর সুরহাউনি চাই কচু জাতিনি জনে প্রার্থনা রিগনি আওয়া সালগুঙানা চাইসারিয়া দংজ ও সালগুম আওয়া সায়ো নাথেম।

রঙ্গম নেপালয়ন কোসানী কসুজাতি নিজনে প্রার্থনারিক আওয়া সালগুঙানা এই সাইসর নাথেমনা মানজ ও সালগুম আওয়া অনুষ্ঠানে তাই আর নাথেমনা মানা আপার আরো গেসেদ চাই বিপুল দাহেং কুসানী সুকনি আরো সুরহনি সাইসারিয়া দংজ গলাই গচম চাইও নাথেম।

0: Rangam bipula hinkusani sum sukni hurayan atam namajaparong galai gasam e size hario. Jasing ni koso unusthano natam namanto aparong akasbani dura kendro takia. Unusthane tai natam naman aparong geset kutika.
1: Hosuri ni jatno ni jone. Ning e pithibi e binka sustu pha hosur la ai mong heng tongna taiwani bise aparongna depling homna doctor distodumna coach.
2: Importance of oral health ba huchurini ba sosto phaini dorkari pharong nini morodrungni kanini gesek ichamoten dorkari bhag doa nini judi pharong makanang ning apni posonjuni sani kagniyo ba pelemsaka sana mancha mininabo mancha ar morodrung koro bagnanabo digdari hawa morodrung nana chainang supni age nani phaen unni mukrunga liya aro nini kanini phawasan gesek bhag ba gesek jinis jia apanen pelem dungcha ba aro ba apanen themen na mancha wasan dungcha nini pharungni health ta ni ba dental health ta ni overall general health ba kanini dusra ongurumung bo direct sambandho towa ojnen nina apni pharungna jotno rigni ba jotno ka rakhaini dorkar lagia world health organization ni mote oral health ba nini huchur phaini health ani meaning jo nini huchur pharongna kunu infection thaki gamanni thaki kunu chongsani thaki hajanang tanna manni dwa jirong dongjo banang nina morodrungna kak ni chobaini ba korobagni digdari hawa the global burden of disease study 2016 ye mantra ki phaini disease rong prithibini adha jonosongkha morod jemon sare 3 billion morodrungna probhab reka. Aro yebo mantra ki 2.4 billion morodrungni phaye keris ba phaye chongsani toa. Severe periodontal disease ba gum disease ba kochokrodia bagnang phaitringini disease ha prithibini 11 number bimar ba bijanu we gaya. World Health Organization ni mote 60-90% skulini sabedrungni কমসে কম গেসেক ডেন্টাল ক্যাভিটি টোয়া পরাই 100% মাতা মরদ্রুংনিন কমসে কম গেসেক ডেন্টাল ক্যাভিটি টোয়া আরো 15-20% মরদ জেরংনি বয়স 35-44 অরংনি সিভিয়ার গাম ডিজিজ বা ফাইত্রিংনি বিমারা টোয়া কমন ওরাল হেলথ ডিজিজেস এন্ড কন্ডিশনস বা হুচুরিনি কমন বিমার রং ডেন্টাল ক্যারিস টুথ ডিকে বা ফা চংসানি পেরিওডন্টাল গাম ডিজিজেস বা ফাইট্রিঙিনি ডিজিজ যেমন জিঞ্জাইভিটিস ব্লিডিং গামস মানে যেরং ফা গড় থাকি থি দুটনি পরে অরাল ক্যান্সার হুচুরিনি ক্যান্সার নিনি পরে টুথ সেন্সিটিভিটি যে নিং যিকোনো ঠান্ডা বা তাও সানাং বা লিংনাং ফা ঝিমঝিমাইয়া বা ফা ঘামান্না আরও মাল অক্লুজন যে নিং ফা তরপা বা ফা কাকচিং বাকা পরে স্টেন টিট যে ফা মহিলা বা ফা ফায়ে গাপ পাকনি হুচুর ভাব গন্ডনি বা বেড ব্রেড যেও হ্যালিটোসিস বকা পরে ড্রাই মাউথ যেমন রান্নি হুচুর পরে মাউথ আলসার যেমন হুচুর ঘড়ি এরং মরদ্রুংনি হুচুরিনি কমন মাননি বেমার রং এলা দংজ কজেস ফা বা হুচুরিনি বেমার দুংনি কারণ রং সুগারি ফুডস আর স্ন্যাক্স বেশি সুমনি জিনিস সানি যেমন চকলেট বিস্কুট কোল্ড ড্রিঙ্কস আরও মেলা রকমনি জিনিস তোয়া

0: জিনিস। গ্রিন লিফি ভেজিটেবলস যেমন হিঞ্জিরিকা, লাইচাক আর থাইপার রুংনা সানা লেগিয়া অরঙে ক্যালসিয়াম পাঙান মানা। আর পরে নিং বছরে দুইবার ডেন্টাল চেক আপ রেখনা লেগিয়া ডেন্টিস্ট নিয়ে ভিজিট রেখিমো। পরে চকলেট বিস্কুট বা যে কোনো সুমনি জিনিস রুংনা স্ন্যাক্স রুংনা বেশি করে সানা লেগিচা। পরে ইম্পর্টেন্স অফ ডেন্টাল কেয়ার ফাওয়ানা আতনা যত্ন রেখনা লেগিয়া। পরে টুট দিকে ডুংনি থাকি গেধেঙা যেমন ফাট ফা চংসানি থাকি গেধেঙা, ফাইট্রিংনি বেমার ডুংনি থাকি গেধেঙা বা হাজানাং টানা যেরং দংজক বাটনাং নিনা মেলা অসুবিধা হাওয়া আর ফাব দলকি লিনাবো মানা। হুচুর ভাব বা হুচুর গন্ডতনি দংচা ফাওয়ানা টলটলা করে বো টানা মুইলা বা স্টেন্স রংনা জমা দংনা হাউচা। আর পরে নিনি ওভারঅল হেলথ ইম্প্রুভব রেখা। নিং যদি পেলেম কান্দাম লাইমুং ই পৃথিবী হেং টংনা লামা উংক বাটনাং নিনা আপনি ফা ওয়া ও যত্নক রাখাইনা লাগিনা আর বিঙ্ক গেসেক সুস্থ ফা লাইমুং হেং টংনা লামা উংক বাটনাং হুকাংনি বকনি কররংনা মনে রাখাইনা লাগিনা। তাইসে নিং বেরাম মাকা করে পেলেম ফা আর হুচুর লাইমুং হিঙি টংনা মানা।
1: ডক্টর ধৃষ্টদ্যুম্না টি কোসানি হুচুরিনি যত্ন বিঙ্কা লানা লাগিয়া ফা রংনা বিঙ্কা নিং যত্ন রেখনা লাগিয়া ওয়ানি বিষয় বাকনি কুঠিকাও আপারং নাথেমনা মানজো কুঠিকাওনি বিষয়া দামুং ইম্পর্টেন্স অব অরাল হেলথ নিং হুচুরিনি যত্ন বিঙ্কা রেখনা লাগিয়া জাসিংনি কসু অনুষ্ঠান নাথেমনা মান্ত আপারং আকাশবাণী টুরা কেন্দ্র থাকি অনুষ্ঠানিনি হুকাঙে আগবড়াইতো আর আপারংনা হেমপ্রভা কুজনি সুমসুকনি হুরাঙে গেসেত যায় সাইসারে সুক্র আর সুরহাউদ্রা গ্রহণ কোষ অ লোগা ফুইব এই সাইসারেও নাথেম।

0: ট্রেডে সেনকেট্রে ভাইরাসরং আর মৌসুমবাদে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসরং ওয়াতা আনচিনি সালান্তিও মৌসুমবাদকপা সানায়েরা একিউট খুরুঞ্জা বা কমন কল বা সর্দি নাঙানি ওয়া ইয়া সানিকো মাতনোন আনচিং আচিং পেপেত স্কোসা আর গংচিদকে জোলেসা ইয়া সানি সালগিনি বা সালগতামি জামানো নামাং প্লায়া আন্দিব বাসাকো বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ওদে বা সাইনাস রাউনা পাতাও দে গং ছাতে রমতে ওখাতা আরো সানিকো ব্রং বারাতা ইয়া সানিকো মাইল ওংগপা এনার্জেসিক রং বা প্যারাসিটামল রং কুরঙ্গন নামাত নামানা আগ্রে গং জোলানি না ডি কনসিস্টেন্ট রংকো দংছাপকপা সামরংকো জাকালা মানগিন সেকেন্ডারি ইনফেকশন দঙ দে অ্যান্টিবায়োটিক রংকো রংছাপনা নাঙ্গিন মঙ্গপন ভাইরাল ফিভার কুয়ারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ওয়াতা ইয়াকো নানচিং ফ্লু সা নি আগানা সানা আবাচিং ওন নামেন স্কু সা বেন দিং প্রভেত সর্দি নাঙা আরো গতক কাকচুয়ে সা ড্রাই কাপকো ওয়াতা ইয়া সা নি পাতনিংপা আরো সাকসা সানিকো মানাহন নকমকোনা বারাতা আনচিং ইয়া সানিকোন সাগোপ নি আগানা ভাইরাল ফিভার ইনফেকশন বাতনগপা ওয়ানিগমন সাগপা আনথাঙান কপন রঙনিকো সালগনি বা সালগথামনা গেল নানাঙা সামতিংও বেএন দিং প্রেপেটানিকো কোমিয়াতনা এনার্জেসিক বা প্যারাসিটামল রঙকো রুংনানাঙা গং জোলানিনা বা নাচল নাদব চাঙানি রঙকো কোমিয়াতনা ডিকনজেস্টেন্ট আরো গুসু সামরাঙ্কো জাখালামানগিন ছানা রংনা সিকচাওদি চিরাঙ্কো আরো সরবত রংকো বাকি থারিয়ে রংনা অপনানাঙা জেরাকো দে ডিহাইড্রেশন উজাওয়া ভাইরাল ইনফেকশন মংমং দে অ্যান্টিফাইড ভাইরাল ইনফেকশন মংমংনদি অ্যান্টিবায়োটিক রঙন নংজাওয়া আন্দিবা গপন ব্যাকটেরিয়াল ইনফেকশন দংচাপদে আরো গং ছাত্রে রমতে ওঙ্কারে গুসু নামনং যাওদে আরো রংস্তানি নেগনিকানি রং দোদে অ্যান্টিবায়োটিকো চাকালা নাঙ্গিন অ্যান্টিবায়োটিক রংকো বা জে সামরাংকো নাহারঙা ওয়ারংকো ডক্টরনি অ্যাডভাইস গদরঙোদে নামবাতগিন রংস্তনা নেগনিকানি রং বা খাথংসানি রং দংচাপদে রংসানান হসপিটালনারি আঙি সানানিকো ডাকনা নাঙা
1: ইয়ারং বাকসা দালনি ফ্রংনাম চুরা প্রোগ্রাম না দুনসোগুমন সময়বা ইয়ানন বোনাহা কনাল ফ্রংও আপসান সময়ও আপসান প্রোগ্রামও গ্রুং থাইগুজানা খং খং সালাম।